0: এসআইআর কার্যক্রমর অনুধ্যান করা বারবাটী কটক নির্বাচন মন্ডলীর নির্বাচন পঞ্জীকরণ অধিকারী তথা উপজেলাপাল দিব্যজ্যোতি স্মৃতিরঞ্জন দেও সিডি অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন। কেন্দ্রাপড়া জিল্লারে এসআইআর প্রক্রিয়া জারি রয়েছে। মার্শাঘাই ব্লক অন্তর্গত 100 মহাকালপড়া বিধানসভা নির্বাচন মন্ডলীর বুথ নম্বর 10 বিএলও অম্বিকা সাহু এসআইআর কার্যের শতপ্রতিশত সফলতা হাসল করে জেলা নির্বাচন অধিকারী তথা জেলাপাল রঘুরাম আর আয়ারঙ্কঠার সম্বর্ধিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বে গত 12 বর্ষ মধ্যে সেবা সুশাসন ও গরিব কল্যাণ সফল নিদর্শন দেখিবাকু মিলিছে বলে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কহিছন্তি। মধ্যপ্রদেশের ভোপালঠারে গণমাধ্যম প্রতিনিধিঙ্ক সহ মত বিনিময় করে কেন্দ্রমন্ত্রী কহিছন্তি, অন্তোদয় ভাবনা সহিত গরিব, কৃষক, মহিলা ও যুবকমানঙ্কু কেন্দ্রে রাখি বিভিন্ন যোজনা প্রণয়ন করা যাইছে। মহিলা নেতৃত্বাধীন বিকাশ ভাবনা সহিত দেশের নারী শক্তি সহভাগী হওয়া সহিত প্রগতির অগ্রণী শক্তি সাজিছন্তি বলে শ্রী প্রধান কহিছন্তি। লক্ষপতি দিদিমানঙ্কু শিক্ষা এবং কৌশলর সুযোগ যোগাই দেওয়া ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইগ্নু সহ মিশি নূয় প্রয়াস আরম্ভ করা বলে কেন্দ্রমন্ত্রী ঘোষণা করেছন্তি। গঞ্জাম জেলা ছত্রপুর ব্লক অন্তর্গত রঘুনাথপুর ছকঠারে নির্মাণাধীন রিঙ্গ রোডক পূর্তমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন কার্যর অগ্রগতি ও গুণাত্মক মানর সমীক্ষা করেছন্তি। নির্ধারিত সময় মধ্যে প্রকল্প কার্যক শীঘ্র সমাপ্ত করা মন্ত্রী শ্রী হরিচন্দন বিভাগীয় অধিকারী আলোচনা করেছেন। এই প্রকল্প স্থানীয় অঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে সুদৃঢ় করা সহ জনসাধারণ সুবিধা প্রদানের এক মাইলখুঁট সাব্যস্ত হব বলে শ্রী হরিচন্দন আশা ব্যক্ত করেছেন। আন্তর্জাতীয় যোগ দিবস 2026 অবসরের ভারত সরকার আয়ুষ মন্ত্রণালয় পক্ষ গণযোগ অভিযান আজ সকাল 6:15 7:35 মিনিট পর্যন্ত আভাসী মাধ্যমে আয়োজিত হচ্ছে। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড পাই মন্ত্রণালয় পক্ষ এর আয়োজন করা যাইছে। আসন্তা 21 তারিখে আন্তর্জাতীয় যোগ দিবস পালন করা যাবে। রক্তদানর মহত্ব এবং রক্তদানকে প্রোৎসাহিত করা উদ্দেশ্যে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা যাচ্ছে। ব্লড গ্রুপর আবিষ্কার করেছিবা নোবেল পুরস্কার বিজেতা বৈজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টিনক জন্মদিবসকু স্মরণ করিবা পাই প্রত্যেক বর্ষ আজির দিনকু বিশ্ব রক্তদাতা দিবস ভাবে পালন করা যাইথায়। চলিত বর্ষ এই দিবসর বার্তা রহিছে, মানবিকতার এক বুন্দা রক্ত দিয়ন্তু, জীবন বঞ্চান্তু। জরুরি সময়ে অস্ত্রোপচার, কর্কট চিকিৎসা, আকস্মিক দুর্ঘটনা এবং দীর্ঘদিনের দূরারোগ্য চিকিৎসা ক্ষেত্রে রক্তর আবশ্যকতাকে দৃষ্টি রাখি বিশ্ব স্বাস্থ্য সংগঠন রক্তদাতাকে এই মহত কার্যের সামিল হওয়ার আহ্বান দিয়েছেন। এই কার্যদ্বারা একতা, অখণ্ডতা, মানবিকতা এবং অনুকম্পা সৃষ্টি হয়ে রাজ্যের কৃষিভিত্তিক তিনদিনিয়া গণপর্ব রজ আজ আরম্ভ হয়েছে। আজ পহিলি রজ, আসন্তাকালি রজ সংক্রান্তি এবং তাপর দিন ভূমিদহন পালন করা যাবে। শুখিলা ভূইরে বর্ষা পানি পড়িবা পরে মাটির প্রজনন শক্তি বড়িতায়, সেতিপাই এই তিনদিন জমিরে চাষ করা যাই নথায়। পরম্পরা অনুসারে তিনদিন বিশ্রাম এবং মনোরঞ্জনর সময় হইতিবারু পুরপল্লীরু শহর পর্যন্ত রজ পর্ব পালন করা যাইথায়। রজরে ঝিউমানে নূতন বস্ত্র পরিধান করা সহ দোলি খেলিবার পরম্পরা রয়েছে। রজদোলি গীতরে পরিবেশ মুখরিত হয়ে পিঠাপণা সহ সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা যাই। সুস্বাদু পান এবং ভোজনর নিয়ারা পরম্পরা মধ্যে রয়েছে। রজপর্বর চতুর্থ দিনের বসুমতী স্নান করা সহ এই পর্ব শেষ হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের উপকূল অঞ্চলের প্রবেশ করা পরে গতকাল পারাদ্বীপ ও বারিপদা দিয়ে অগ্রসর হচ্ছে। আসন্তা দুইদিন মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের অন্য ভাগকে স্পর্শ করিব। আগামী 20 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের স্বল্পর মধ্যম ধরনের বর্ষা সম্ভাবনা নিয়ে ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র পক্ষ অনুমান করা যাইছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পে এতিকি, আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32। নমস্কার।
1: ওয়ার্ল্ড ব্লড ডোনর ডে এ সম্পর্ক আলোচনা করেছেন ডাক্তার রবিনারায়ণ রথ।
2: আম দেহর সবুঠারু মূল্যবান উপাদান হচ্ছে রক্ত। মানুষ দেহরে হারাহারি 5-6 লিটর রক্ত থাকে। প্রতি মুহূর্তে আম অস্থি মজ্জা ভি কতক অঙ্গু রক্ত তৈরি হয়ে তবে কতক বিশেষ পরিস্থিতিতে মানুষ দেহরে অন্য ব্যক্তির রক্ত আনি ভরণা করা দরকার হয়ে সেসব বিশেষ পরিস্থিতি মধ্যে অস্ত্রোপচার, দুর্ঘটনাজনিত রক্তস্রাব, কতক প্রকার কর্কট রোগ, রক্ত শিকুড়ি রোগ আদি প্রধান। রক্তরে রয়েছে

বন্ধু আমার রাজ্যের সংগৃহীত আবশ্যকৃত রক্ত মধ্যে 72% স্বেচ্ছাকৃত রক্তদাতা সংগ্রহ হয়ে থাকে। এতে বিভিন্ন সময় রক্তদান শিবির অনুষ্ঠিত হুয়ে। গোটে তথ্য কুচি বর্ষক প্রায় 2,20,000 ইউনিট রক্ত আবশ্যক হয়ে থাকে। আমার রাজ্যের প্রতিবর্ষ 7,00,000 শিশু জন্ম হচ্ছেন। এই শিশুক জন্ম করুক মাঙ্ক মধ্যে প্রায় 2,121 জন প্রসব সময় রক্ত অভাব যোগ মৃত্যু মুখে পড়ে থাকে। আধ্য দুর্ঘটনা হো বা থালাসেমিয়া রোগী মধ্যে রক্তর আবশ্যক পড়ে থাকে। তেমন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক ক্ষেত্রে রক্ত জরুরি হয়ে পড়ছে। মাত্র কেই মুহূর্তর কষ্ট ও ত্যাগ অন্য অনেক নূয় জীবন দিয়ে এদ্বারা আমার কিছু অপকার হুয়ে নি বন্ধু, তাহলে আমি মহান কার্যর নিবৃত রহবা কী? আমার সমস্ত শরীর সে একা রক্ত, রক্তর রঙ হচ্ছে লাল। এই রঙ সূচাই দিয়ে আমি সমস্তে এক মা'র এক পরিবার সন্তান। তবে আসন্তু নিজ জীবন বঞ্চাইবা, আমার পরিবার সম্পর্কিত তথা দেশের অমূল্য জীবন বঞ্চাইবা। গাইবা রক্ত এক, ঈশ্বর এক, রক্তদান মহতদান, রক্তদাতা জীবনদাতা।

0: শুনবাকে ভুলবেনি ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে আজি ঠিক সন্ধ্যা সাতটায়।
1: আপনার শুনে 100.4 আকাশবাণী এফএম রেনবোকর দিল সে দিল তক কার্যক্রম চলছে মো দেশ। আমি কথা হতে ব্রিগেডিয়ার রাজিন্দর সিং সম্পর্কে আজ চর্চা করছি মো দেশে। ব্রিগেডিয়ার রাজিন্দর সিং যাহাকে মহাবীর চক্রে সম্মানিত করা যাইছে। অক্টোবর শেষ সপ্তাহ 1947 মশায় ব্রিগেডিয়ার রাজিন্দর সিং বীরত্বর পরীক্ষার দিন। 21 অক্টোবর জম্মু এবং কাশ্মীর রাজ্যবাহিনীকে সীমান্তরে হাজার হাজার শত্রুপক্ষ আক্রমণকারীকে পরাস্ত করা এবং সেমানক পছকু ঘৌড়াই দেওয়া নির্দেশ দিয়া। সীমিত গোলাবরুদ সহিত ছোট সৈন্যবাহিনী ধর ব্রিগেডিয়ার রাজিন্দর সিং পৌঁছি যাই সীমান্তরে। সেঠাকে যাওয়া নথিলা সুগম সড়ক পথ, না পাগ লা অনুকূল। এত সব প্রতিকূল সত্ত্বে আক্রমণকারী সহ দৃঢ়তার সহ লড়িলে ব্রিগেডিয়ার রাজিন্দর বাহিনী।

0: শুনবাকে ভুলবেনি ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে আজ ঠিক সন্ধ্যা সাতটার।
1: শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কোটে দিল সে দিল তাক চালিছে কার্যক্রম মো দেশ। বন্ধু কথা হচ্ছিল আমি ব্রিগেডিয়ার রাজিন্দর সিং সম্পর্কে। জাম্মুর লোকঙ্ক পাই ব্রিগেডিয়ার রাজিন্দর সিং অমর ডোগরা বা কাশ্মীরর ত্রাণকর্তা ভাবে জনাশুনা। সে জম্মুর ডুগর বা ডোগরা লোকঙ্ক মধ্যে আসিলে। ইয়ে এপরি এক সম্প্রদায় যার অনেক পিঢ়ি ধর ভারতের সশস্ত্র বাহিনীর দেশমাতৃকার সেবা করে আসছেন। তেমন এই সম্প্রদায় জম্মুর লোকঙ্ক এক প্রেরণা, যার প্রায় প্রত্যেক পরিবার গোটিয়ে কিংবা দুইজন সদস্য সশস্ত্র বাহিনীর সেবা করছেন, যে সীমা আও কাশ্মীর উপত্যকা রক্ষা করেন। তেমন সেই সম্প্রদায়ের আসি ব্রিগেড রাজিন্দর সিং দেশমাতৃকার সেবা।

শ্রোতা বন্ধু, আজ পহিলি রজর সন্ধ্যার আপনার সমস্ত অনেক ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথার কথার গীতরে গীতরে চলতু আজ এমি এক নিয়ারা সঞ্জরে আমি সমস্ত স্বাগত করা স্বয়ং সিধা নন্দিতা পণ্ডা মহোদয়।

আপনার সমস্তঙ্গ পুনতে ওয়েলকাম ব্যাক টু ইনকার্জন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক এবং ডাইল ইন লাইভ শিরচাটে পহিরি রাজারাম মৌজ বিষয়ে কোচ আপনার আমি কল করি আসি।

0: আকাশবাণী এফএম রেনবো কাটাকে ব্যাসন্ত শুনিবা গোস্বামী তুলসী দাস বিরচিত শ্রী রামচরিত মানসর ৪৮তম ভাগ
1: এপিসোড ৪৮ ৪-৮।

আপনার মনে হচ্ছেন 100.4 আকাশবাণী এফ এম রেনবো সাঙ্গেরে বর্তমানে আসন্ত শুণবা ওড়িয়ার সম্বাদ আউ কিছু সময় মধ্যে।

আসন্তি আপনা 100.4 আকাশবাণী এফএম রেনবো সাঙ্গের স্টুডিও ঘণ্টার সময় বর্তমান 8:31 রেডিও সে পাখে আপনার সমস্ত রেডিও পাখে আপনার মিউজিকাল হম সফর বিশ্বজিৎ আপনার সাথে বর্তমান সময় এসারা দেখি কহিল স্টার্ট করা পড়ব আপনার মর্নিং কু আধিক মেলোডিয়াস করা মর্নিং মেলোডি।

মাথায় তার ছোট টিকিলি, হাতে কাঁচার ছুড়ি, পাদরে তার ঋণ ছুণ, সে ভারী প্রিয় নূপুরর ঝুড়ি। গাঁ দাণ্ডর সে সরল হস আজি বি প্রতিটি সঞ্জে মনে পড়ু যাও থাকে সেই ঝিওটি মোর স্মৃতির।

ভাত কবু তাহা করবি সিনেমা দেখেই নেবি ঘরে তো বসবু রোষেই না করি হোটেল রে খুয়াইবি যাহাত কবু কাম করবি সিনেমা দেখেই নেবি ঘরে তো বসবু রোষেই না করি হোটেল।

বিরহর যন্ত্রণারে পুরা ছটফট করে। জীবনরে অনেক রঙ, কিন্তু প্রত্যেক রঙ পছরে গোটে কাহাণী লুচি রয়েছে। আর সেই কথা যেতবেলে গীত সহ মিশি যায় না, সেতবেলে তৈরি হুয়ে কুহুক, মানে জীবনর মিঠা সুর।